0: বিটস একটা গান শুনে আবারও চলে আসছি নেক্সট গানটা একটা রিকোয়েস্টেড গান আলো বাই তাহসান
1: Bengal Beats, Echoes of Bengal.

0: Eagles of Bengal. এই যে আমি বলেছিলাম যে বলতে বলতে আসলে এই মানুষদের সাথে গল্পটা যখন শুরু হয় আসলে শেষ হয় না, কারণ যখন আমরা এটা এটা বাই ডিফল্ট হতো বা যে আমরা যখন বাংলা ভাষাভাষীর দুই তিনজন একসাথে হই, যখন আড্ডা দেওয়া শুরু করি, গল্প করা শুরু করি, তখন আসলে আমাদের কোনো সময়ের হিসাব থাকে না। এই যে বলতে বলতে একদম শেষ পর্যায়ে আজকে চলে আসলাম, তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আরও দুই তিনটা এপিসোড মনে হয় ওনাদের সাথে করা যাবে, আরও দুই তিনটা এপিসোড মনে হয় রেকর্ড করলে ভালো হতো। বাট আসলে সব কিছুরই তো শেষ আছে, তবে শেষটা সুন্দর হলেই হয়। তবে শেষের শুরুটা এভাবেই করতে চাই যে আপনারা যারা যারা এই এপিসোডটা শুনছেন বা আমাদের সাথে কানেক্টেড আছেন, অবশ্যই এই দুজন মানুষ কষ্ট করে আপনাদের কাছে আজকের শোটা এই কারণেই আসা যে ডিসেম্বরের 13 তারিখ ওয়াইক্যাটো বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে যাচ্ছে সেটা হচ্ছে যে ভিক্টোরি ডে সেলিব্রেশন। আমরা আসলে আমাদের বিজয় দিবসকে বা যে সেলিব্রেট করতে চাচ্ছি নিউজিল্যান্ডে, সেটা একটু অন্য ধাঁচে এবং বাংলাদেশি সংস্কৃতিকে এনে কীভাবে সেটা প্রমোট করা যায় সেটার জন্য সো অবশ্যই ডিসেম্বরের 13 তারিখ আপনারা প্রেজেন্ট থাকবেন। প্রত্যেকে চেষ্টা করবেন ওই শনিবারের ঠিক দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়টাতে আমরা একটু ফ্রি থাকি আমরা, এবং ইউনিভার্সিটি অফ ওয়াইক্যাটোতে আমরা আমাদের নিজের পরিবার আত্মীয় স্বজন বাঙালি হোক, আপনার বন্ধু মহলে যদি কোনো অন্য কোনো কালচারের মানুষজন থাকে তাদেরকেও ইনভাইট করলেন, দেখলেন, তারাও এনজয় করলো, এবং অনেক সারপ্রাইজ আছে, অনেক আকর্ষণ আছে। খাবার দাবার তো বললামই, শুধুমাত্র যে খাবার দাবার তা না, অনেক গেমস আছে, অনেক কালচারাল অ্যাক্টিভিটিস আছে, গান আছে, নাচ আছে, অভিনয় আছে, আবৃত্তি আছে, অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স আছে, এবং সবগুলো পারফরমেন্সই কিন্তু আমাদের ওয়াইক্যাটো যে ইউনিভার্সিটি অফ ওয়াইক্যাটোর স্টুডেন্টদের দ্বারাই পরিচালিত। সো এখানে বাইরের কেউ নেই, আমরাই সব কিছু। আমরা চেষ্টা করছি জিনিসটা বা প্রোগ্রামটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য। সো ইউ গাইজ অল আর ইনভাইটেড, যেহেতু আমি ওয়ান অফ দ্যাম, আমিও ইউনিভার্সিটি অফ ওয়াইক্যাটো, রুটটা আমার ওইখানের। সো আমি নিজেও সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেককে ইনভাইট করছি। সো শেষের দিকের একটু গল্প বলছিলাম, আমরা নিজেরা নিজেরা কিছু গল্প করছিলাম, গল্পের মধ্যে হঠাৎ করে নাজিয়াপু বলতেছিল যে আসলে এই দেশে আসলে কোনো না কোনোভাবে সে ভূতের ভয় ব্যাপারটা, হ্যাঁ, এখানে ভূতের ভয়। হামিদ ভাই বলতেছিল যে আপনারও ভূতের গল্প আছে। আজকে যদি আমরা এখন ভূতের গল্প নিয়ে গল্প করা শুরু করি তাহলে আসলে হয়তো বা রাত পার হয়ে যাবে, তাও গল্প শেষ হবে।
1: রাত্রেই তো ভূত আসে না। আচ্ছা, আমরা মুসলমান হিসেবে আমরা জিন বিশ্বাস করি, তো এখানে আসার পর আমার সাথে দুই তিনটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে, তো সেটা নিয়ে আলোচনা করছিলাম। নাজিয়া আপু খুব সাহসী মানুষ, তো আমাকে বলতে দেন নাই,
2: তো এখন প্লিজ বলো না।
0: না না না, থাক, আমরা ভূতে ফেমে নাই তো, আমরা বেঙ্গল বিশ্বাসী।
2: আচ্ছা আচ্ছা, আমরা আজকে,
1: হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস, এখানে ভূতটা মনে হয় বাংলায় কথা বলে।
0: কিন্তু আরেকটা মজার জিনিস কি জানেন, আমার কাছে ফিল হয় যদি এই দেশে ভূত থাকেও, মানে অ্যাকচুয়ালি যদি ভূত থাকে ওগুলো ভদ্র হবে, কেউই না ভাই আমাদের বাংলাদেশে, ধরেন কি ব্যাপার, ভূতের গল্পগুলো আর ইন্টারেস্টিং মোর থাকে, হয় কেউ এরকম আপনার আফগানিস্তান থেকে আসছে, তারপরে আকাশে উঠতেছে, নাচতেছে, গল্প টল্প। এই দেশে কিন্তু মনে হয় কি যে কেউ যদি কোনো দুষ্টামিও করে, কোনো ভূত বা টিন টিন আচরণ করে, মনে হলো খুব রিসেন্ট কোয়েতে মনে হয় আপনার আচরণ করে আস্তে করে চলে যায়।
1: না, আমার কাছে মনে হয় যে দেশের মানুষ তার সাথে যে ঘটনাটা হয় ওই ভূত ওই দেশের,
0: বাঙালি
1: দুষ্টামি পনা যে জিনিসটা ছিল।
0: এটাই আসলে, আমরা জিনিসটাকে যতটা লাইটলি নিচ্ছি ব্যাপারটা এত লাইট না, এটা কোনো ভারী একটা জিনিস। সো আমরা জিনিসটাকে আস্তে ধীরে ফান হিসেবে নিয়ে নিলাম, কারণ অনেকেই ভয় পাই। যেমন আমার একটা বন্ধু আছে ধ্রুব, তো ধ্রুবের কথা যদি বলি, ওর বাসায় যখন রাতের বেলা আমি মাঝে মধ্যে ড্রপ করে দিতে যাই, তো ওর একদম গেট পর্যন্ত ওকে ড্রপ করে দিতে হবে, কারণ ওর ড্রাইভের রাস্তাটা ও হাইটা যেতে ভয় পায়। কেন ভয় পায়? কারণ হচ্ছে ওইখানে একটু অন্ধকার, তাই ও একদম গেট পর্যন্ত যেতে পারবে না, একদম গেট পর্যন্ত আমার আগে দিয়ে আসতে হবে। তো এরকম হইতেছে সিচুয়েশন, তো আমি চাইতেছি না নাজিয়াপুর এরকম কোনো
2: দিন। এটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে তোমাদের দুজনের মধ্যে আজকে আমাকে কে অ্যাকচুয়ালি বাসায় ড্রপ করছো? আমি তো ড্রাইভ করে যাচ্ছি না।
1: একটু আগে এখানে একটা পুতুল
0: পুতুল দেখে
1: নাজিয়াপুর একটা লাভ দিয়েছে।

0: দুই না তিন না ঠিক আছে আপু সমস্যা নাই আপনি তো গাড়ি আনছেন গাড়ি কি জায়গায় রেখে যাবেন
1: রাখা যাবে না
2: আমি কি হেঁটে যেতে চাচ্ছি
1: না না তোমাদের দুজনে যে কোনো একজনের সাথে যেতে যাচ্ছি
0: তো থাকলে তো আপনার গাড়িটা মনে টো করে নিয়ে যেতে পারতাম
1: আচ্ছা যদি এই সমস্যা থাকে তাহলে আমরা আর ভূতের কথা না বলি
0: আচ্ছা ঠিক আছে
1: টপিক চেঞ্জ
0: ঠিক আছে সমস্যা নাই আমরা ভিক্টোরিয়া ডেতে চলে যাই তাহলে হ্যাঁ সো আমরা এখন যেহেতু একটা সেলিব্রেশনের মুডে আছি সো সেলিব্রেশনটা জমুক আড্ডাটা জমুক আর আপনারাও কিন্তু আমাকে টিউনিং করতে ভুলবেন না 89.0 FM শুনছেন এবং আমার সাথে আছে নাজিয়া আপু এবং তাহমিদ ভাই সো আমরা একদম শেষ পর্যায়ে বা আছি হয়তো বা অল্প কিছুক্ষণ আমরা গল্প করতে পারবো সো একদম যাবার বেলায় শেষ সময় আপনারা যদি কিছু বলতেন আমাদের লিসনারদের উদ্দেশ্যে যারা যারা বাংলা ভাষাভাষী আছে তাদেরকে
2: আচ্ছা নাজিয়াপু আমার দিকে তাকাইলেন যে আমি আমার বলবো লেডিজ ফার্স্ট এটা একটা সারপ্রাইজ
0: অলরাইট অলরাইট
2: সো আমরা তো অবশ্যই চাই পুরো বাংলাদেশের যারা আছে সবাই এখানে চলে আসুক আমাদের প্রোগ্রামে এবং আমরা যেটা বলেছিলাম যে এক টুকরো বাংলাদেশ অবশ্যই আপনারা সেটা ফিল করতে পারবেন 12টার সময় শুরু হবে সেখানে খাবার দাবার থাকবে এরপরে হচ্ছে আমাদের কিছু গেম সেকশন থাকবে সেখানে গেমে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য কিছু গিফট থাকবে অ্যান্ড এরপরে হচ্ছে আমরা আমাদের কালচারাল সেগমেন্টে চলে যাব সেখানে আমরা আমাদের বাংলা গানগুলো শুনতে পারবো সেই চীনা পরিচিত গান আপনারা হচ্ছে ব্রেকে যে গানগুলো শুনছেন রিকোয়েস্ট করছেন ওই রকম দেখা যাবে যে আপনাদের মনের মধ্যে যে গানগুলো আছে যে গানগুলো আপনারা শুনতে চাচ্ছেন সেই গানগুলাই হয়তো বা সেখানে বাজবে সো আমরা আশা করছি যে আপনারা আসবেন এবং সাপোর্ট করবেন আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ওয়াপসা ওয়াইকাডো বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমরা এখানে বাংলা বাঙালি যারা আছি বাংলাদেশি যারা আছি তাদের সংখ্যাটা যেমন বাড়ছে কিন্তু আমরা হচ্ছে আমাদের আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে সেখানে ওয়াইকাডো স্টুডেন্টস যারা আছেন আপনারা নতুন জয়েন করছেন সামনে আসবেন প্লিজ আপনারা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ আছে সেখানে জয়েন করবেন আপনারা অবশ্যই ইউনিভার্সিটিতে গেলে মুখে মুখে কথা হয়ে যাবে এবং সেখানে জয়েন হয়ে যাবেন এবং আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেখানে আপনারা অবশ্যই সেটা ফিল আপ করবেন কারণ আপনাদের যে ডেটা সেই ডেটাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনাদেরকে সার্ভ করার জন্যই আমাদের এই ডেটাগুলো লাগবে এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে ক্লাবগুলো রয়েছে সেগুলোর যে স্টুডেন্ট অ্যামাউন্ট সেটার উপর হচ্ছে অবশ্যই ডিপেন্ড করে যে ক্লাবটা কত বড় সো আমরা যত বেশি রেজিস্টার্ড মেম্বার হব আমাদের ক্লাবটা তত বেশি বড় হবে এবং আমরা অবশ্যই চাই বাংলাদেশি একটা ক্লাব আমাদের ইউনিভার্সিটিতে টপ 1-2 থাকুক
0: অবশ্যই আপু আপনিও যদি একটু বলেন
1: ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ তিতাস ফর হ্যাভিং আস আমাদের আসলে গল্পটা খুব ভালো লাগছে আমার খুব ভালো লেগেছে এখানে এসে আর তোমাকে অনেক ধন্যবাদ আর আপনারা যারা শুনছেন তাহমিদ তো বলবে প্লিজ চলে আসবেন আপনারা 13 তারিখে আমাদের বিজয় মেলাতে আর তিতাস যেমন বললো যে বাংলাদেশ থেকে আমরা আয়ু বাচ্চু বা জেমস এদেরকে এনে কখনো প্রোগ্রাম করতে পারবো কি না আপনারা এই প্রোগ্রামে আসার পরে আপনারাই আমাদেরকে বলবেন যে আপনারা আয়ুব বাচ্চু বা জেমসের মতো কাউকে চান নাকি আমাদের যারা শিল্পী আছে তাদের হলে আপনাদের চলবে কারণ আমাদের এবার যারা শিল্পীরা আছে চমৎকার গান গায় সবাই সেখানে আয়ুব বাচ্চুর গানও থাকবে জেমসের গানও থাকবে আপনারা আসলে শুনতে পারবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এরা আসলে কত ভালো গান গায় সো আপনারা কোনোভাবেই এটা মিস করবেন না
0: একদম
1: আপনারা সবাই চলে আসবেন এবং পরিবার নিয়ে আসবেন এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ইভেন্ট হবে আর আপনারা যদি সম্ভব হয় অবশ্যই সবুজ আর লাল কিছু পরে আসবেন
0: ওয়াও ড্রেস কোড বলে দিয়েছেন যেখান থেকে শুনছেন আমরা একদমই শেষ পর্যায়ে আছি আজকের শো এর এপিসোড 10 এর এবং আপনাদের যাওয়ার সময় বলতে চাই যেতে নাহি দিতে চাই তবু যেতে দিতে হয় তবু চলে যাই তবে শেষবেলা এটাই বলতে চাই যে আপনারা 13 তারিখ অবশ্যই অবশ্যই আসবেন আজকের লাস্ট 9 এবং 10 নম্বর এপিসোডটা আমি আসলে এই কারণেই সাজিয়েছি কারণ আসলে আমরা যেই উদ্দেশ্যে আমার শোটা অ্যারেঞ্জ করা বা অর্গানাইজ করা যে বাংলাদেশি কমিউনিটির যারা আছি তাদেরকে একত্রিত করা এবং যখন এই 13 তারিখের এমন একটা ইভেন্ট এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে আমরা চাইলে সেলিব্রেট করতে পারি চাইলে

একত্রিত হতে পারি, একটা পারিবারিক ইভেন্টের মতো যখন একটা ইভেন্ট হতে যাচ্ছে, তাহলে কেন না আমরা এই দুটো এপিসোড আসলে এই ডেডিকেট করলাম আমরা 13 তারিখের ইভেন্টটাকে। সো সেটা চিন্তা ভাবনা করে আসলে এই দুটো ইভেন্ট সাজানো। নেক্সট ইভেন্ট থেকে হয়তোবা আরও অনেক গেস্ট আমি আনার চেষ্টা করব, তাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, জমবে। তবে বা তার আগে যেটা যাবার সময় বলে দিতে চাই আপনাদেরকে, অবশ্যই টিউন ইন করে থাকবেন 89.0 FM শুনছেন বেঙ্গল বিটস, আর ফ্রি FM অবশ্যই আছি আপনার সাথে পুরো ওয়াইকাটের রিজিয়নে, আর আপনারা আমাকে শুনতে পারবেন স্পটিফাই অথবা অ্যাপেল পডকাস্টে। তো গল্পের একদম শেষ পর্যায়ে, একদম শেষে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই নাজিয়া আপু এবং তাহমিদ ভাইকে অনেক অনেক অনেক বেশি, কারণ আপনাদের আসার কারণে আজকের আমার কাছে মনে হচ্ছে যে এপিসোড 9 এবং এপিসোড 10 আরও অনেক বেশি সমৃদ্ধি পেয়েছে, এবং আমার কামব্যাকটা আফটার 2 মান্থস আমার মনে হয়েছে যে না, দ্যাটস গোনা বি ফাইন, দ্যাটস গোনা বি ফ্যান্টাস্টিক। সো এরপর থেকে আবার কন্টিনিউয়াসলি আমি শো কন্টিনিউ করব আপনাদের জন্য। সো আপনারা আমাকে বলবেন, আপনাদের কথাগুলো জানাবেন, আমাকে ইমেল করে দিতে পারেন titshmdtitashamrad64@gmail.com এ। আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটাও করতে পারেন, গল্প, আড্ডা, গান, এই সব কিছু নিয়ে বেঙ্গল বিটস। সো স্টে টিউনড উইথ FM 89.0, নেক্সট এপিসোড পর্যন্ত কানেক্টেড থাকুন, শুনতে থাকুন, সাথে থাকুন।

0: Bengal Beats, Echoes of Bengal.
1: আপা, আপনি দেশের প্রখ্যাত খ্যাতিমান স্বনামধন্য অত্যন্ত জনপ্রিয় রান্নার অনুষ্ঠান করে থাকেন, আজই আকর্ষণীয় অত্যন্ত প্রাণবন্ত জমজমাট বিয়ের এই অনুষ্ঠানে আমাদেরকে কি রান্না করে খাওয়াবেন?
2: আজকে একদম অন্যরকম একটা খাবার রান্না করে খাওয়াবেন।
1: আমি চলে যাবো।